0: ถ้ายิ่งสกิลยังอาเตงละรุ่งน่าดูดังคำขณะเรียบอย่างก็ตาดักมันสูบหางละกว่าเฮบันเลยอย่างก็ตาขลังบันเลยบ่ากันนี้กันจะยิ่งเก่งยี่กันลองกับคำเนคคำชันแต่ใครกุมารอังมันชัวแต่ดักดิ้งกิสิจลองกิบอุดแตงแตงรู้แกรักกับหากิปาร์วะเหตุสลับแต่ดักันนี้กันดักินเองก็ทิ้งยังกันก็ดิ้งจริงเรื่องเป็นลองบันเยอะใหญ่นาชิเลียงชาชิเลียงกันอยู่ว่า
1: แต่กูมึงไปยังกันนี่ก็จริงจริงคำดีก็เอกเอกบัสซุปบังอินชูบัฟินท้าวยังกันนี่แหละดักิพาวพาวสเนมมันตามนุษย์บัฟินชลูรีพีบัดฮิกายพีบัดบัตินลินตีก็ตากับคำกงสันเอพีบาร์โอชิลินเตอร์นัดูบัฟิสดังฮัดูกันนี่ก็คลิมัดบัมันตา
0: ก็ยิงฮิกายก็ยิงบัตไตไอมุสลิมเลยอีปายไปอีกตีละอ่องบ่าชิมยังกันเอกกรรมนักบันตากับฮากรรมียดยังไปบาปกันว่าสั่งหลังบันเยียใหญ่ยังกันเอกยิงกิ้งจริ
1: มาอยากยิงกิ้งจริบาระบอลละท้าวเด็กีจัดดิ้งกิบกุมโนบัตไตขินเดียดอยากครูคอมเทรย์กับจงพีบันท้าวยังกันเอกยิงกิ้งต้องอินสตังชัวนักกิตากีจัดดิ้งกิบกุมโนกิบะนิลาบันท้าวยังกันเอกยิงกิ้งจริ
0: ดิ้งกิ้งกินนี่กี่กินนี่กี่ยิ่งกิ่งแต่มีแต่เอาดักนี่ก็กระจิริดักนี่ก็ดิ้งจิริมากินนี่ก็ดิ้งจิริก็มีทิศอันนั้นมีทิศสัตว์สกิสกิสกิสกิวัดฮับเน่เป็นฮับเชียนรู้ดักี่ดิ้งกิสิดักยิ่งทริสตอมมันละกับปอร์มันละกับปอร์บักันลองยิ่งกิ่ง
1: ติลัดโนเนกิตีละจองบะพีทาวยะกะนีกะจิงกิงกิเตียร์กิตาร์อิยูกิบะพีปินดอนกัม
0: กินเนกิกินเนเตงงปินดอนกัมตังกะไวนี่กินเนกิดิกิดิงกิเซกิจิรมีตะกินเนกิลวาร์งะฮับมันเตงะฮับมันคริสเตียนรุดิกิตากิดิงกิเซนะมาบะกันลองจิงกิงกัน
1: ก็คนคลีพี่ว่ากจิงคลีนะมังไงอีพอพี่ยัดมาพี่อะไรนี่กจิงเก่งพี่ดาลาวยาลักสลิปาร์ยัดทุกคนเดียดยังอ่ะเบลีฟิลิเล่คุ้มตาบ้าฮัลีก็ต้องกจิงมุดฮัดดินฮัลินเดตจงกตา
0: ใช่มันมาเงาลาวยาลักสลิปาร์นะครับพี่บ้านลาวนะมาฮับบาก็นี่กจิงเก่งก็ได้ฮีกับอินที่เงาคว้าฮีบังกันสตนาริบางันเล่าเนาะชัวบางันรุ่งหังนี่งันเล่าเนาะที่กิตาเกสิปาร์เต้มาบักกำนมมองกำนมเพลร์กระตากายิ่งสวยยังไง
1: เต้ฮัดูกัดนู่นกันนี่กับจิงกิ้งบักกับเข้มเนชงานนักบันตาคิบริวคิบวันจงโอกายวันปิดกายอะค่ะคันนุ่งดีคิบริวคิลาบันยัยคันนี้ก็จริงจริง
0: ใช่คันนี้คิลาบันยัยนี่ตอนสังุดเนรุงุดดุมาคิลาบันยัยชิสัญยัยหลังตัวดาดาวายัยชาชิเลียงรู้ไอ้บางกินวันเบียงสกิไว้รู้นี่ตาสันเนรุงุดนี่ตา
1: ติฮาบังเปยพี่ไงอีบะกะดอนกะตากะจิงเดยกะบะกะรปังกะจงพีบัดกะนีกะจิงกิงพิลาปินิทุยงะคินเดียนะมารคัมดิกะเอกเอกบะสุคินเดียฮาลอร์กิจิงเอกะบะพีเชมฮาบะพีทาวบะชนากะนีกะจิงกิงมาก
0: ะจิงเอเตกะลองกะบะบุนชะกะจิงเออืมกะมังฮามดาปะคับดูดันดูเทียรุนะครับมันประคับคุ้มโนบางันละนะครับคุ้มโนบางันตัวนั้นดูร์กระตากเว้ยยิ่งเอรุกระบอกกระสอบกระปอรุนะครับเซกระปอรุกันหลุดก็ยิ่งเอรุชี้ถูกอีเว้ยกระบอกสั้นเอแต่ก็ได้เฮาเข้ากันงาวันชนางนี้นะครับบันเลงบันลารุนมารบังอาเดวนองเรมแต่ก็ยังเอ๋กิตาหิกิจงาคือบังอาเชม
1: tapi tapi orang pilau selipar nama kan ikan jengking, kedai ikan jengking, kau badan jeng em, bat pimpua dalele ru bahkan mong. Kau itu hari kebawan kebala ban pentronnya penjulur ya kan ikan jengking, bat kau kebab hi atmu ban ban le ban pinne pensa ya kan ikan jengking, kenang bahkan ne hakipateng bansawan.
0: Hai, hai, ini atmu katakan, kumno, kau jeng atmu kau jeng ah. Kumno ban penne pensa ngah katakwe bang hab ban kersian nasad yaganeka medba sadyang sakadyang sakaman khnang ba u kaler kam kam yobor kam kam kersian kan ta kan ni kwa yana
1: Tiba haduk kan nuni ke kam ka kuma pila ang pide unong rap ru but min pha bi tik tang sini ka kam thau ya kini ka jingking haduk kan nuni ka ka kam ka pin sngo tena ya phi but kum ki jingking jiri kila ban kintil ya kirukom tre kam ki baya dai bat kamariang
0: ka kam te ka jing su tena sisa bat ka jing su tena bat ka jing sngo jau ki umat ru kada ka Om si jauh kemarin dan gaji setengah ru, nama rumba, apa ngatres sistem, bangannya itu bah mentahi nang ni la, yo hi banyak la la, bah kontak ter.
1: Beli piang jauh ke umat,
0: yang jauh umat yang perkhidmatan, mensua ngahab ngatres sistem, ngahab nementah. Kaying asem kumnuman pendap pembiang hayang asem bat kumnuman pembiang hang ni katakan kaying sejauh man yang ah
1: nyap nyap hakin dia syaka pat masri ma hatu fila jumudur ba pinyo ayak ni ka khusnam
0: katate ngam semudur sya ngam poi perkat ba kangen ra keburam yang yang ingin kasem banyak kasnang tahu bat kipat men yang te mentang dakaba ngas a iya dia kan ikat wat kalau ingin kajing kerkuping ya kasnang ya kasem bat ya ka thayi kembali kembali
1: Tikum tu piyo piyo jingtip balajit ya piyo kum away nakipad masri awadi kum tu piyo jingtip ning kong eh
0: ke jingtip ning kong eh te mo ki nama to haying te ikun iong mupun nang tanah po Delhi te iong ban yo kata kawan re mtikna amsyai re te hakata ka sungi ru nga lek gai sha bat ki khun sha kong thong hap hakapor bang in mi na na po kong thong ni yo khubar ni nomar ni yo ta ka khubar ang ba an yo ka ta ka awat mai i di si ru i la phun ang man yo ya ka ta ka awat bat ta khubar ru ki bun ki ang ban niya ata rev ship ni star bendang guram yang iru la pun hiya kata
1: ti kumnu fis ngun ning ngeh ha ka por fi opdang ya kini ka kubor ke ei ke ka bendang ha jing mujing phakat jong pia tra por
0: sisun lap si ya so te so kaman gain Kemudian kongres masuk men kan kan banangan nganang perkat badai nganang jauh iman terter mulai ke Yesus kemen hang tar silang terlan biru man warna tangan apa kong tong sepo senang ke Yesus kemen dia melihat ke Yesus kemen kata
1: yenu yenu pi ainam ai buram ya kini ke khusnam ke bapilayo
0: kini ka ngai kublai ngai ngu kenya ka sarkar india ba lajit yang ba kan yo ya kaneka kusnam ken ngai ngu kenya ka ta sarkar india ba yaki takinong yarap ngam tim ngo manu bathep manu ba ne ting ai kublai lang ya ba ro
1: Makawe ke jing hikai lani ki jing hikai kiba kani ka kam kala hikai ya phi bat lingba kita ki jing hikai kumnu phi kwa ban I mean see me ki nong pek ki jongi
0: kani ka kam ka bala hikai te kala yo e kan ne ka jing hikai te nga ru nga kwa hi ya ki kon ki ksiu ki para shalom para thau para lok para yo ba ngan Ya ya hikai lang ya ki wat ngala hikai tu ya ki ketuan ni
1: kumnu ki bahayeng hasem ki para marjan ki lok ki jor bat kasnong hi ki sngau halor kini ki jing yo buram ga jong phi
0: hai ta ki ki bahayeng hasem ki kur ke ki sukmen ke ki sukmen bat i wan ru ban program yang di tagi kur war ba kajing sukunan ka senang ka tauru ki bahai ngasem ru kalong katai
1: teh ba pipe yang ni kajing king mata hatu phila phila ngohun ban ong ba kani ka kam kabi kalabiang ba kan kut no hang ni hatu phidang don jing mut shu ban penyar kini ka kam ka fitre ni ka ek ba don ha Kaya ka ba pi perkat na kabenta ka laway?
0: Kani te kam patkot ma. Nakwahi ban pinyar siya siya tay, siya tay, siya ti nakwa kam pinyar. Nakwa maru ban kam pinskem. Makalang kan lang ka banek ka ba kam slim bin.
2: Kejeng em kejeng ipa kumba isi ya itu kana mon adu mentua dang red lastang ya kanai kakam yang kumba sipo ne khat as khalwe khat as nem kumtu lastang ban ban sinai kanai kejeng kieng ti ipa kelalong no kejeng kakam kejeng ipa mental aku long san pau tam e ban sinai jengkin ti kamot kejeng em kejeng pa kanai kejeng kieng kiji kelalong no kelalong do long senam ha padang ipa kanai kejeng kiji ti ipa ro i inyo buram bahaya ka ne kakam ka i trai man kasngi kat ba ilai por bun sin hi bi pa iwan be chani kumno ban pe kumno ka long ha ha e ka don ka jing thot ha e ka don ka jing bakla yo don thiet ba yap iwan dai man kasngi kat ba ilai kat ka ba i yo po iwan be ti long ipa ka jing ya dai pa ka ni ka jing ti ka long no ka long do long snam ha pa ni ipa ka ni ka jing ni ba ilai shim man ta la kum bastan phos nam e ilai shna san phos nam tam ti ka long no ka jing ya dai ka jong i ka bom jong ipa bat ngam la asu bon ong la su sum ban batai ma rai bu ibai pai nyo ko be bon sin bi yak hang ni ru bon sin i bon bi lau hi yak slipa bi yak hang ni namar yom bakani ka de ka jing kieng ru ka ba don jing em ka bam long kum kini ki ki mau ki diang mo o kim kum ki mau e bom don jing em kanik bu don jing em par long i buram ya kanik ka jing king jiri kan
3: ngi na ka yeng ka jong yeng e dong kum sangot para langut kishun rang iwei kan thai nadu bangi dangren mo ipa cha yalam yengi ha hang ni kumnu bangin tha ni kene kjing ke kumnu bangin patil ti kene ke thiet jiri kumnu bangin yarap ya ipa nadu bangi dangren hadu menta hi ngin tre ya kene kam da ka jing ngi yarap lang ipa ba kum juru amde tang ka yeng ka sang jungi ka bang yi ya tre kene kam rein na ka liang jung ka shnong ka thauru abang ipa idon kam ki long ki blak loi pan yarap lam halu kene phang pat ngim atatien rupa lada ipa e lesi la no kabor te lesi nakling ngi ing kasem jungi de kum juru nakling ka shnong ka thau ngin ya tre lang nang ni khmat ban pne pan sa ya kin gi jing king jiri a khnya ch pang ipa a ipa de wei na ki ru rong ba apo jong kan ni shnong ya ka ba kan ka shnong kala ibet a ya iban shim ti kum rong ba shnong jong kan ka shnong te ha khajin yai nti ga jong e nanduk ba ka kum ga jing ya thu khana i jong e long way na ki khana na du ka po ba indang khana ba tre stom ya ka kam ka jong e hoi e nakayeng ka sem jong e ila pha puli ha gi school henrei ha ka jing e ka jong e pan ya ka kam rap kam riang ya kam la jong ba ya kam riang ila pep no ka jing puli tang ha class nursery rei bat ila trish tempat kum no ban yaram ya la ki jong ki men ki para ban ba kin ni puli ha gi jing puli te ka jing long ka jing em ka jong e na du bi dang khna ha du la rang ba ya dei be bat kam riang
2: nga kum khuan pat kum kayeng kasam hi mor ko wei ngidap da ka jing sok man ka bakhrau ba ipa ira yo ya kane ka khusnam ipa i ka jing trai ka jong ipa ya kane ka lang masnai kane ka jing king kri hoi ka banong kong kum ba ipa sha ya tu khana yum isna da kata ka mon subha hi da ka mon ngobha yum patte hi ru i kata ka banlong kum ba ka long kum ni menta ba ka kan pau ba ki breo ru ki wan pe kai ki breo barok ko ke India ba nadu sebari kum ju kiwan pe kai hadu ba ipa inda yo ya kan ka award ko ba iyo menta kum ka yin ka sem hiru ngi nidap hi ka jing se kum ngob khrau kum ju ru ka snong ka thau ngak tharai ru ba ka jelahi ba ka wai ka lang buram ko khrau ka jelahi ba ka wai
3: habiri ba kata ka jing pen pena jong ka sarkar ba ipa in yo ya kata ka award mo hagapan kong e ngi ngim sem la pai par khan ba ubreu ba hanong kendong ba trei la ke jong karep kariang ba trei ya ke ni kam api dei bat ka imlang ka salang batang hapo snong te ngim poi per khat kan ba kata ka jing trei stom ka jong i kan wanra ya kata ka ka jing job ka jing im ka jong i mo ha ka pen kong ngim ngilong kumba yu tudong beseng la ban ong ngim poi per khat rei ha ba don ba phun ha ka arf san tering ubnai jinu waring idan hagalanti ban yelajing lai shakhat arshnong shtai te hatu ga janmet gi phone na ga babun ba ki news ki shana ki brio ki patrai ha ki tu ki department ba fair pay ai khublei ong ipa jong phi ki tagi haliwar idan ha kales pan yo ya ta ka award te nang kling jing ni sulung ngo kum nu brio ban nong kanon un yo ya kata ka khusnam te hadian bang ilaya kling la ya phone ba pendikna te insyam ba kade ka ba sisha te na kleng ka yeng sam hadin bang la sngo ba kalong ka batik na kata ka kajing pen kuburam i ka jing yo i kata ka awat te ngi pen pau ka jing sngo ka ba khrau e ya ka ya kibriu ki ba don benta ha kata ka benta ban yarab i ban yo i kata ka awat mo ngi na kleng ka jong i ka yeng ka sam ka sngo ka thau ngem tep manu ba yarab i ngi rei rei kata ke wan ka shulong kendet te ne ka leng ka jongi ng so ba ngi ai khublei ya ki parashnong ki prathau ka yeng ka sem ka su dap da ka jing kmen ka bakhrau ta ki bhai yeng ki bahasam ba kum ju ro kham tam ya ki to ki brius ki riu sarkar na du ke label ka barit e adu ka kadan jong shift nesta ba kum ju ro ki officer na ka dipat jong ka sarkar india ki ba fer ba fer ki bala lapan yarap e pa adu ka ne ka benta ba indio e ta ka awat te ne ling ka jong ing pen pau ka jing sngo ka bakhrau e ya kita bar khoi ki ba yedon benta ha ta ka phang
2: ka jing yo jong ipa ka ne ka awat hoi la ka awat ka long ka ba he hi ka don ayu man ong kajing kala iparu la kam da don e kata kajing kala ipa hi kajing em kajing keratan hi ipa ban gebat kan kajing kiri hi kadai hinadu man suwa iwan ba kum tu kum julong man suwa ru mentaru hadim la yok awat kum tu hi kalong kam don jing peri dai ka sulong no ba kibrio da wan bruno bar bunsin ki wan wan kli bunsin ki bekwa sender ki bekwa ban interview ki bubun hi pat ki bruno bar ndre ke jing imi pa pa kan ke jing jing jiri ke jing im jong ihi kalong hi kum jo kam da don e kata ke jing ye phar dim yo wat hoy kum ka i par i las ngau sa om de mo so sarong ila kis ngau sarong ya kata ka kam ba itre mo um de so sarong ila de ndre ka kam ka ba itre i las ngau sarong da ka jing tre ke bar ret ki ba le sing ong klam poi par khat hi ba kan long kum ni kum long menta mentai tres kilawan ila yo ka wat hapo man chuai pa bisna re pat tip kata ka par the tres ha kanik area jong ikan ti mentar tres kilawan kata ka award ila yo ka kanam ila long barok ko wei hi ka jela barok ko wei kare india gila poi ne ka jing em ka jong i ba ka bande ka ni jing ti hi kalong hi kum jo kum balong hi mansha iwan hi iwan man pe kum jo hi kum ton e ka jing pher ha ka tin ka thli ri long hi kum jo ha ka ta ka rekom em ro ban ye dei para brio para snong para thao hayeng asem ilong hi kumjo kumalong hi manchua
3: okne nga chuben ram nyat mo.